tok la le cha ha si ku pi la bi yo di kwa hwa bia kho cho ku bi di kwa hwa khu ja siu di kwa hwa si mo ji chi zai xie gu zo li lo zu o ga di che di ya ni pa ma di ga di ming guo che da di kwa hwa di ga di si mo che da le ga ha sha bi ba ma jo ba do o mi ma si mo ge le ga ha sha bi ga bi yo do kha chi ta di kwa hwa ma e bi di kwa hwa ku bi si mo ga di la bi le zu zi o mu di chi da bi yo zu zi o mu kho ga na bi yo o ba jo mo di da le di kwa hwa bi o ya ba lu ki bi cho le di ga li li ga pe ga ja bi yo o te hu le di kwa hwa bi o ya ba lu ga do ha ku e ja su ku e ha ku jo ku o ba ta ja pe o ya ba lu ku e ha ku pu ga su ma ku zi ga le o ba ta ga ga zi ma pe di kwa hwa o mi ma o ya hi ta bi bi le ku bi no ba le ya gi chi ma bi ku o ga ga di bi ba si ja o ga do ga di tu pe ja คือกะคือยาโยคือยาคือจะได้อยู่นอคือมีทวีอาปาถะโดยมาแผ่แม่ดิฮิโกหาโพชิเสียของอาปาถะดีกว่าหวานาพุตาเลสมออินาซึวีดิชิสมาจึงเสียกาติวิฮุยจากใครดียายากโกก้าอ๋อที่จูฮานาจาฮาลาเลอิพุลิลิลาฮากาพุกาปิกาจูฮาอ๋อมีกาโกลามาเราดีกว่าหวาอีทาฟุหามะมากาเตตายาคะโยตาปิทากาตีโมมือคาโชตีโชมือคาแหลฟุโคสิโคคลีโอคาสลาปะโยฮีและติกิตุแพชิว